শ্রোতাবন্ধু আপনমানে কার্যক্রম শুণুচন্তি ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রমের পরবর্তী ভক্তি অর্ঘ্যটি বাড়িছন্তি প্রফুল্ল কুমার রথ কর রচনা করেছেন বৃন্দাবন দাস।

0: POS মেশিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যে সার ক্রয় করন্তু এবং নিশ্চিত ভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহিঁ। সার কলাবজারীকু রোকন্তু। মা মাটির সুরক্ষা পাইঁ জৈবিক সার প্রয়োগ করিবা পাইঁ ভুলন্তু নাহিঁ। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।
1: তেবে আরম্ভ করিবা ইনভেস্টিং ৰ পাঠ।

শ্রোতা বন্ধু, আশ্বিন মাস ও ওড়িয়া পর্বপর্বাণী, ওড়িয়া জীবন ও সংস্কৃতির বার মাসর রয়েছে এক স্বতন্ত্র মহত্ব। প্রত্যেক মাস সহ কিছু না কিছু পর্ব, পরম্পরা, ব্রত ও লোকবিশ্বাস জড়িত। সেই মাসগুড়িক মধ্যে আশ্বিন মাস ওড়িয়া সংস্কৃতির বিশেষ গুরুত্ব বহন করে। বর্ষা ঋতুর অবসান ও শরত ঋতুর আগমন সহ প্রকৃতির দেখা দিয়ে এক নূয় রূপ। নীল আকাশ, ধলা মেঘ, কাশতণ্ডীর দোলন ও শিশির ভিজা সকাল মনকু আনন্দিত করে। এই প্রকৃতির সুন্দর পরিবেশ মধ্যে আশ্বিন মাস নিয়ে আসে অনেক ধার্মিক ও সাংস্কৃতিক পর্ব। আশ্বিন মাসর অন্যতম প্রমুখ পর্ব হচ্ছে দুর্গাপূজা। শক্তির অধিষ্ঠাত্রী মা দুর্গাঙ্ক আরাধনা এই সময়ের ঘরে ঘরে ও বিভিন্ন পূজা মণ্ডপে হয়ে মহালয়াঠারু আরম্ভ হুয়ে দেবী পক্ষর আধ্যাত্মিক পরিবেশ। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী প্রত্যেক দিনর রয়েছে নিজের ধার্মিক মহত্ব। ওড়িশার দশহরা কেবল এক ধার্মিক পর্ব নুহে, এহা আম সামাজিক ও সাংস্কৃতিক জীবনর এক অবিচ্ছিন্ন অংশ। গাঁ ঠারু সহর পর্যন্ত পূজা মণ্ডপগুড়িক আলোকমালারে সজি উঠে। লোকমানে নূয় পোশাক পিন্ধন্তি, পরস্পরকু শুভেচ্ছা জনান্তি এবং মাঙ্ক আশীর্বাদ কামনা করন্তি। আশ্বিন মাসর আউ এক উল্লেখনীয় পর্ব হচ্ছে কুমার পূর্ণিমা। ওড়িয়া ঘরর ঝিও ও যুবতী মানঙ্ক পাই এই পর্বর রহিছি বিশেষ আকর্ষণ। এই দিন কুমার কার্তিকেয়ঙ্কু পূজা করা যায়। অনেক স্থানরে ঝিওমানে চাঁদ পূজা করে নিজ মনোকামনা পূরণ পাই প্রার্থনা করন্তি। কুমার পূর্ণিমার চাঁদ ও কুমার পূর্ণিমা জহ্নলো ভলি লোকগীত ওড়িয়া লোকসংস্কৃতিকে আহরি রঙ্গীন করে থাকে। এই মাসরে গজলক্ষ্মী পূজা মধ্যে অনেক অঞ্চলরে ধুমধামে পালিত হুয়ে। ধন সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীঙ্ক আরাধনা করে পরিবারর সুখ, শান্তি ও সমৃদ্ধি পাই লোকমানে প্রার্থনা করন্তি। কেন্দ্রাপড়ার গজলক্ষ্মী পূজা এর ভবিত্যা পাই বিশেষ পরিচিত। আশ্বিন মাসরে পাপা পাপাঙ্কুশ একাদশী ভলি ব্রত মধ্যে পালন করা যায়। ভক্ত মানে উপবাস, পূজা ও ভজন কীর্তন মাধ্যমে আধ্যাত্মিক শান্তি পাইবাকু চেষ্টা করন্তি। আশ্বিন মাসর পর্বপর্বাণী কেবল ধর্মীয় আস্থার প্রতীক নুহে, এগুড়িক আম সামাজিক একতা ও ভাইচারাকু মজবুত করে। পর্ব অবসরের পরিবারর সদস্য মানে একাঠি হুয়ান্তি। দূরে থাকা আত্মীয় মানে ঘরক ফেরন্তি এবং পড়োশী মানে পরস্পর সহ আনন্দ বাটি নিয়ন্তি। এই পর্বগুড়িক আম লোককলা ও লোকপরম্পরাকু মধ্যে জীবন্ত রাখি থাকে। ঢোল, মহুরী, ঘণ্ট, মৃদঙ্গ ও বিভিন্ন লোকবাদ্যার ধ্বনিরে পরিবেশ মুখরিত হুয়ে। মেলা, ভজন, কীর্তন, নাটক ও সাংস্কৃতিক কার্যক্রম লোকজীবনের আনন্দর নূয় রঙ্গ ভরি দিয়ে। আজির দ্রুত পরিবর্তনশীল জীবনরে আম পারম্পরিক পর্বপর্বাণীর মহত্ব আহরি বড়িছে। কারণ পর্ব কেবল মনোরঞ্জন নুহে, এহা আম মূল, আম পরিচয় ও আম সংস্কৃতি সহিত আমাকে যোড়ি রাখে। তেণু পর্ব পালন সহিত আম পরম্পরা, লোককলা ও পরিবেশকু সুরক্ষা করিবা মধ্য আমার দায়িত্ব। এই পবিত্র আশ্বিন মাসরে আমি মা দুর্গাঙ্ক নিকটরে সমস্ত সুখ শান্তি ও সমৃদ্ধি পাই প্রার্থনা করিবা। আম ওড়িয়া পর্বপর্বাণীর মহান পরম্পরাকু আগামী পিঢ়ি পাখে পৌঁছাইবা এবং আম সংস্কৃতির গৌরব অক্ষুণ্ণ রাখিবা।

শ্রোতাবন্ধু, আলোক সঞ্চয়, শক্তি সঞ্চয় এবং পরিবেশ সুরক্ষা সহ জড়িত এক উপযোগী বিষয় আজ আমি আলোচনা করিবা। আজি হচ্ছে জাতীয় এলইডি লাইট দিবস। আমার দৈনন্দিন জীবনের আলোকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘর, বিদ্যালয়, কার্যালয়, রাস্তাঘাট ও শিল্প প্রতিষ্ঠান সবুঠি আলোকর আবশ্যকতা রয়েছে, কিন্তু পারম্পরিক বল্ব ও কেতেক পুরোনা আলোক ব্যবস্থা অধিক বিদ্যুৎ খরচ করে থাকে। এই স্থানের এলইডি লাইটর এক বড় বিশেষতা রয়েছে। এহা সাধারণত সমান আলোক পাই পারম্পরিক ইনকান্ডেন্সড বল্ব তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করে। এর আয়ুষ মধ্যে দীর্ঘ হয়ে থাকে, ফলরে বিদ্যুৎ বিল কমিবা সহিত আলোক পাই হেউতিবা শক্তি ব্যবহার মধ্যে হ্রাস পাইপারে। এলইডি লাইট কেবল ঘরোই ব্যবহার পাই নুহে, রাস্তা আলোক, কার্যালয়, বিদ্যালয়, হসপিটাল, বজার ও বিভিন্ন সার্বজনীন স্থানরে মধ্যে এর ব্যবহার বড়ুচি। বিদ্যুৎ শক্তির অপচয় কমাইবার এহা এক সহায়ক প্রযুক্তি। ভারতের মধ্যে শক্তি দক্ষ আলোক ব্যবহারকু প্রোৎসাহন দেওয়া পাই এলইডি বল্বর ব্যবহারকু ব্যাপক করা যাইছে। শক্তি সঞ্চয় কেবল আম টঙ্কা সঞ্চয় করে না, বিদ্যুৎ উৎপাদন পাই আবশ্যক ইন্ধন ও সম্পদর চাহিদা কমাইবার মধ্যে সহায়ক হইপারে। তবে এলইডি ব্যবহার করা সহিত কিছু সাবধানতা মধ্যে আবশ্যক। ভালো গুণবত্তার এলইডি বল্ব বাছিবা, আবশ্যকতা নথিলে লাইট বন্ধ করিবা এবং নষ্ট হইতিবা ইলেকট্রোনিক্স লাইটকু উচিত ভাবে বর্জ্য পরিচালনা করিবা আবশ্যক। আজির দিনটি আমাকে মনে পকাই দিয়ে আলোক আবশ্যক কিন্তু শক্তির অপচয় নহে। আমি আজি আবশ্যকতা অনুসারে আলোক ব্যবহার করিবা, এলইডি পরি শক্তি দক্ষ প্রযুক্তিকু আপনাইবা এবং বিদ্যুৎ অপচয় রকিবা, তেবে এহা আম পরিবাররু আরম্ভ করি সমগ্র সমাজ পাই লাভদায়ক হব। জাতীয় এলইডি লাইট দিবস অবসরের আমি এক সংকল্প নেবা, শক্তি সঞ্চয় করিবা, আলোকর সঠিক ব্যবহার করিবা এবং পরিবেশকু সুরক্ষিত রাখিবা।

চাষী ভাই ও ভৌণী মানঙ্ক পাইঁ জরুরী সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকরে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যরে সারর কৌণসি অভাব না, তেণু অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেশিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিত ভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহিঁ, সার কলাবজারীকু রোকন্তু, মা মাটির সুরক্ষা পাইঁ জৈবিক সার প্রয়োগ করিবা পাইঁ ভুলন্তু নাহিঁ। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।

0: শ্রোতা বন্ধু, স্বচ্ছতা পরিবেশকু সুন্দর রখে এবং আমকু সুস্থ রখে। স্বচ্ছ ভারতর অভিযানরে সারা দেশর জনসাধারণ নিজকু সামিল করিছন্তি। এই অভিযানরে সামিল হয়েছি সরস্বতী শিশু বিদ্যা মন্দির ঘোড়াবজার পুরী। পুরী রেল স্টেশনরু জিলা স্কুল আড়কু যাবলে বুদ্ধ মন্দির পূর্বরু ডাহাণ পটকু বুলি গলে বিদ্যালয়টি দৃষ্টিগোচর হুয়ে। শিক্ষাদান এবং স্বচ্ছতা পাইঁ এই অনুষ্ঠানর অনেক সুনাম রয়েছে। তেবে বিদ্যা মন্দিরর শিক্ষা ব্যবস্থা এবং স্বচ্ছতা সম্পর্কে বর্ণনা করে প্রধান আচার্য কুহন্তি।
1: আজ্ঞা নমস্কার, মু শ্রী প্রসন্ন কুমার প্রধান, প্রধান আচার্য সরস্বতী শিশু বিদ্যা মন্দির ঘোড়াবজার পুরী। আমার এই বিদ্যালয় 1992 মশিয়ার অদ্যাবধি চালুছি। আম বিদ্যালয়ের পাখাপাখি বর্তমান 1664 পিলা অধ্যয়ন করছেন। আমি দুইটি পর্যায়ে এটি চালুছি। প্রাত পর্যায় সকাল 6:30-11:15 চালুছি এবং দিবা পর্যায় 11:30-4:30 পর্যন্ত শিক্ষাদান চালুছি। গত বর্ষ 112 জন শিশু ভাই ভনী দশম শ্রেণী পরীক্ষা দিয়েছিলে, সেথিরু জিলা টপর মধ্যে আম বিদ্যালয়ের থিলে। আরম্ভরু অদ্যাবধি 100% রেজল্ট হচ্ছে। আমার পূর্ব ছাত্র ভাই ভনী মানে ভালো ভালো স্থানের মধ্যে না কলে, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস মধ্যে এইভাবে প্রশাসনিক বিভাগের মধ্যে কাজ করে বিদ্যালয়ের গৌরবকে বড়াউছেন। আমার বিদ্যালয় তরফরু যে গুজুগুড়ি আমার পাখাপাখি 78 জন টিচিং স্টাফ অনেক এবং বাকি নন টিচিং স্টাফ অনেক, সেমধ্যে আমার গুজুগুড়ি স্বচ্ছতা স্বতন্ত্র দায়িত্ব দিয়ে যাই জন প্রমুখ।

0: দিন হেলা বললু তোর সঙ্গে ভেটঘাট নেই থি
1: হয়ে পরে দাদা।
0: হ্যাঁ
1: হয়ে
0: বর্ষা তো যেনতা কুটু থিলা।
1: হ্যাঁ
0: বুয়া, এবে বনে দুই চার দিন হিচি খনে বর্ষা কমিছি।
1: হয়ে হয়ে হয়ে দাদা,
0: হই
1: এবে টিকে এবে শীত খনে আয়বা কেন বলুছে?
0: তার সমিয়া হলে তো আয়বা না বললু।
1: হই হই
0: হ্যাঁ
1: হই,
0: আর কেতে দিন গলে দশরা।
1: হ্যাঁ
0: যে বাবুরি, তুই ফুনি তো এই বছর কপা চাষ করুছু।
1: হয়ে
0: আর মুই তো গলা কেতে বছর হেলা কপা চাষ করুছে আর বনে দুই পয়সা পুছ বল।
1: হয়ে দাদা দেখ, এই যেতকি চাষবাস আছে বলনু,
0: হ্যাঁ
1: হয় ইনে কপাকে তো আমি অর্থকারী ফসল কহুছু, আর বনে দুই পয়সা ফুনি মিলুছে।
0: হয় হয় হয় হয়, এটা অর্থকারী ফসল বলি করি বলনু, এটাকে ধলা সোনা বলি করি ফুনি কুছ দেখবো বলে আমার কলাহান্ডি আর নুয়াপড়া বলনু, এই যে দুইটা জেলা আছে ইনে চাষী মনে বলনু বনে করি কপা চাষ করুছন।
1: হয়
0: যে বাবুরি,
1: হ্যাঁ
0: তুই জানিছু কি নিয়ে আর গোটে কথা?
1: কা কথা?
0: আজি হচ্ছে অক্টোবর মাসর কে তারিখ?
1: সাত তারিখ।
0: হ্যাঁ এই অক্টোবর মাসর সাত তারিখ দিনে এটা বিশ্ব কপা দিবস পালন হচ্ছে।
1: ওহো, আজ এটা বিশ্ব কপা দিবস।
0: আমার সারা পৃথিবী নে বলনু,
1: হ্যাঁ
0: 75টা দেশ
1: হ্যাঁ
0: কপা চাষ করুছন।
1: হ্যাঁ সতেব যে দাদা,
0: হ্যাঁ
1: আমার দেশে কানা কপার হালচাল আছে টিকে কো।
0: দেখ রে বাবু, আমার দেশে ফুনি তো কপা চাষ হচ্ছে। আমি যে কপাকে উৎপাদন করুছু তার কিসম গুটে পরে এক নম্বর আছে এই দুনিয়ানে। আর হেতির লাগি আমার বিশেষ করে আমার কলাহান্ডি আর নয়াপড়া জেলানে যে কপা উৎপাদন হচ্ছে সেটা বিদেশ নে বললু বনে চাহিদা ফুনি আছে।
1: হয় দাদা, এই দেশ বিদেশ কে তো যৌছে, হ্যাঁ কপড়া লতা ব্যবহার হচ্ছে।
0: হয় হয় হয় যে বাবুরি, আমার দেশ বললু কপা চাষ যেতকি জাগানে করা যৌছে বললু হেনতা দেখবু বলে সারা পৃথিবী নে এক নম্বর হবা। বাকি উৎপাদন হিসাব নে দেখবু বলে দুই নম্বর আছে।
1: হাবা দাদা, এবে দুই নম্বর আছে, আমি চাষি দাদা মানে অটা ভিড়ি দেমু
0: বলে
1: এক নম্বর ফুনি হিজিবা।
0: এটা তুই বনে কথা আড়ু কইলু। দেখ আমার দেশে বললু যেনটা আমার মহারাষ্ট্র হেলা, গুজরাট রাজ্য হেলা, তেলেঙ্গানা রাজ্য হেলা, এই রাজ্য মানে বললু কপা উৎপাদনরে বঢ়িয়া না করিছন।
1: হ্যাঁ
0: হেলা, আর কমসে কম বললু আমার ভারত নে বল এই 2025-26 আর্থিক বর্ষ নে বললু হেক্টর প্রতি 437 কেজি উৎপাদন হচ্ছে।
1: হ্যাঁ
0: দেখবু বলে বাকি যে দেশ বিদেশ নে বললু যে চাষ হচ্ছে হেক্টর প্রতি সেটা টিকে অটকা অমল করুছন, আমি টিকে পছে রই যাইছু কেন বলুছে।
1: হয় দাদা, তুই তো যে হিসাবে এই গণিত মানে বতালু বলনু, হ্যাঁ সব কই দেলু, হেনু তো দেখলে হেটা একা লাগুছে যে আমি খনেক পছে রই যাইছু।
0: অটকা জায়গা নে আমি চাষ করুছু, উৎপাদন নে পছে আছু।
1: হয় দাদা, এই গলা মাস রু মুই বৈঠক নে বলনু,
0: হ্যাঁ
1: আমার বিশেষজ্ঞ আজ্ঞা দিদি সবু লোক কপা উপরে কহুছন,
0: হ্যাঁ
1: কপার কিসম মানকর কথা কহুছন, রোগ পোকর কথা কহুছন, বহুতে জিনিস আমি জানবার জিনিস কইছন। যদি সবু চাষী ভাই হে সবু জিনিস কে শুনবে আর টিকে কামে লগাবে বলে আমি উৎপাদন টিকে বড়বা কেন বলুছে।
0: সত কহুছু বলতো, যেন চাষী দাদা মনে মা ভাই মনে কপা চাষ করুছন বিশেষ করি আমার এই অঞ্চল নে, সেমানে যেতকি বেলে বললু আমার যেন কার্যক্রম হচ্ছে আমার বিশেষজ্ঞ আজ্ঞা মনে আসি করি কপা সম্বন্ধীয় যেন আলোচনা করুছন সে আলোচনাকে শুনুছন মন ধ্যান দি করি আর তাঁকর কপা চাষে লগাউছন বললু, সেমানে বনে দুই পয়সা ঠন ঠন করে পৌঁছ। আর যেন চাষী দাদা মা ভাই মনে বললু কপা চাষ তো করুছু এটা তো ধলা সুনা যেনতা হলে বি ফলবা না আমি বনে দুই পয়সা পাইমু না বলুছন, সে মনকর ভাগে বললু হেনতা উৎপাদন ফুনি নেই ফুনি হবার কাঁ যে বলতো সবুবেলে সমিয়া সমান নি থাকে।
1: দাদা তুই পহলানো কইছিলু এটা হচ্ছে ধলা সোনা বলি, দেখ আমি তো ধনী লোক নেই সে যে সোনা ঘিনি পারবো বল, মাত্র আমি চাষী ভাই বোন মানে ই যে আমার সোনা আছে ধলা সোনা
0: তাকে বিক্রি করি বলু অসলি সোনা ঘিনি পারমু।
1: এই বিশ্ব কপা দিবস দিন এতে সুন্দরা সুন্দরা জিনিস কইলু বল, যেতকি ভাই বোন অছন চাষী দাদা মানে অছন সবে লোক ফুনি টিকে অটা ভিড়বে বল না ভাবুছে মুই।
0: সেটির লাগি বললু আমার এই কার্যক্রম নু আজের দিনে আমার যেতকি শ্রোতা বন্ধু অচন চাষী দাদা মা ভয় নছন বললু সবকে গলা অনুরোধ করমা যে সেমানে বললু কপা চাষ প্রতি টিকে ধ্যান দেবে
1: দেবে দেবে। দাদা এটা তো চাষর কথা কইলু, টিকে গানা বাজনা টিকে হেতা কে বলু
0: তো হে যে আমার মহাবীর সাংস্কৃতিক অনুষ্ঠান কলাকার ভাই মানে বললু বৈঠকে খেটিছন।
1: হ্যাঁ

0: ওটা বজারে এমনি লোকাল ঘরে গাঁরে বিকি দিছো না আয়া আর কিন বজার কি বি নাবার নেই এর গাঁরে সরি যাইছি না এই লোকে।
1: আপন তো কইলে যে আপন বাইগন বি চাষ করুছন টমেটোর বি করিছন বলকি কইলে, কেতে জায়গারে বাইগন করিছন আর কেতে জায়গারে আপন টমেটো করিছন?
0: 15 ডিসমিল খনে বাইগন কইছে আয়া, সপ্তাহে মোর গুটে দুই বুরা খনে বাইগন বাহির যাইছি।
1: আচ্ছা, সে বাইগন কি আপন কেনে বিক্রি পটা করুছন?
0: বাজার বাজার নাই করে আয়া, সোমবার বাজার আছে পাকরে দেই দিছো গুটে আরি এসন না ঘর কেবি।
1: আচ্ছা, আপনকর গাঁ পাখি কেন বাজার আছে?
0: এটা চারবাল সোমবার বাজার, চারবাল বাজার আয়া।
1: আচ্ছা,
0: নিজের গাঁ বাজার কা?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপন তো চাষবাস করুছন, যেন চাষবাস কলে বি আমার গোটে রোগ পোকর গোটে সমস্যা সবুলে রহুছে। তো ই যেন বাইগন গছকে কেনতা প্রকার রোগ পোক লাগুছে, আর টমাটর গছকে কেনতা প্রকার রোগ পোক লাগুছে, আর যদি রোগ পোক লাগলে তার কেনতা করি আপন হিপাস করুছন?
0: আইয়া আমার বাইগন কে তো সে বংশী বলে কিনা ভেদবাড়া বেশি লাগছে প্রায়, টিকে তাকে টিকে ঘিনি আনসু স্প্রে টিকে করছো যে ছোটিয়া মেশিন রে স্প্রে করে দিলে কমি যাইছে, বেশি খরচা বি নেই লাগে তাকে বাইগন কে যে কিড়া ওষুধ মারবা লাগে 100-150 টাকা দিলে গোটে ড্রম হয়ে গেলে আরামসে হয়ে যাইছে।
1: আপন বর্ষ যাক পনিপরিবা চাষ আগে করছন?
0: হ্যাঁ আয়া,
1: আজ আপন আমাকে সময় দিয়ে আপনকে আমার অনুষ্ঠান তরফ আমার আকাশবাণী তরফ বহুত বহুত ধন্যবাদ আর জোহার।
2: চাষি দাদা কাকা বাবা মা বোন শুনুচন সবকে ই চয়তু দাদা
1: আর লেখড়ু দাদা জোহার।

0: चर्चा का विषय है।
1: আকাশবাণী ভবানী পাটনা প্রচার করছু কেতুড়ি হিন্দি কথাচিত্র গীত পাকিজিয়া কথাচিত্র প্রথম কেতুড়ি কণ্ঠদান করেছেন লতা মঙ্গেশকর, গীত রচনা কমল আমরোহী, সঙ্গীত নির্দেশনা গোলাম মোহাম্মদ।

আখরি রাস্তা কথা চিত্রর এথর আসছেন শুণবা। কণ্ঠদান করেছেন এস জাহানগী, মোহাম্মদ আজিজ এবং সাথী। গীত রচনা আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

আপকে সাথ কথাচিত্রর পরবর্তী গীতটি। কণ্ঠশিল্পী হলে লতা মঙ্গেশকর, গীত রচনা আনন্দ বক্সি, স্বর সংযোজনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: শাস্ত্রীয় সঙ্গীতক্রমে শুণুলে শাস্ত্রীয় গায়ন শিল্পী লে উস্তাদ ইউনুস হোসেন খান শিল্পী পরিবেশন কলে রাগ বেহাগড়া বিলম্বিত এক তালে এবং দ্রুত তিন তালে নিবদ্ধ লা আগকে শুণি ভবানী বেটুয়া প্রথমে হিন্দি পরে পরে ইংরাজি সম্বাদ শুণতু রিলে করে প্রচার করছু আগকে শুণি দিল্লি রু
1: नमस्कार आकाशवाणी समाचार के साथ मैं प्रशांत कुमार।